আকাশবাণী চুজানপুর ডাকসগি লেমিন সোমলি আহি তাক তো মেইতে লেমচিন লা নুংসি হেবা ইসওয়ার থাদোকম মেইতে লা ফটনা লাঙাই না ইনেই দিয়ে